আচ্ছা শাওলা চা হ্যাঁ দে ও মারি আচ্ছা লাই খেনা সিম দোসিরা মানা নেপাল আগে গা করস গোটু না আরা সোটে রিসা সে মানে খেনা যা চা থ মিন্দু থিমি গা চ হ্যাঁ লাবি ইউবে কোর্তি মিশ নাল মসুন ইয়ং তুগে 계신 얘가 로게